दुगो ओतो भैया तुए ओतो टोटल लॉस बाय स्वार ऑंगलुक ट्रॉमा हेलीकॉप्टर्स लैंड फॉर स्लाख्टोफर। ये 11 अगस्तस के समाचार है। बेंथुइसेन के ये समाचार है बाय एन ऑंगलुक ऑफ द N209 टुसन बेंथुइसेन एंड Blijswijk zijn twee voertuigen hard in botsing gekomen. En op de kruising met de Soetermeerse laan richting Soetermeer knalde dinsdagochtend een personenauto en een bedrijfbusje op elkaar. Er kwamen veel hulpdiensten ter plaatse. Ook landde er een traumahelikopter. Ja, het ongeluk gebeurde rond 10:30 in de ochtend.

0: toe voor huurbedrijf. Magentaweg 259 per agar aapko Suriname jana hai. Gaadi huur karna hai to aapko jana padega. Magentaweg 259 bij auto voor huurbedrijf. Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul op telefoonnummer 00597-8757-939. Contact in Nederland 06-57-418873. Autoverhuurbedrijf Amalia aan de Magentaweg 259. Zeer zuinige, betrouwbare auto's. Nogmaals, bel Parkas Gokul op 00597-8757-939. In Nederland 06-574-188-73. Amalia, auto verhuurbedrijf in Suriname.
1: मेरे प्यारे सुनने वालों, आपको फिर से यहाँ से एक बार हार्दिक से स्वागत किया जाता है आपका फाहोन द एनिगे एक्टे फाहोन हिंदुस्तानी रेडियो पर. बी वेलकम. हैव अ ग्रेट ग्रेट ग्रेट ग्रेट

आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.

एगो 19 बरिस के आदमी यानी कि 19 यार के एगो बड़ो ऑफिसर हैगा प्लॉटसेलिंग भैया एगो बस आई को बोमा वेख में बोले तैदन से केरन बोमा वेख में एगो बस ओके मारी से और ये लुंडा 19 यार बाल गोबिंद डेविस बाल गोबिंद और अपना आंद्रेंडिंग भैले भैया और बोले द यंग मान बोले ई अतवार के दुई मिला से प्रोफिस पे जात रहा और बोले एगो त्यूता हिशाई पिशे रहा और बताए गए है बाल गोबिंद ओवर बोमा में खरीद इन द रिक्टिंग फॉर मोहम्मद रशीद पीर खानवे ter hoogte een pand liggen, bolle hega vermoedelijk een rechtswaartse stuurbeweging hebben gemaakt om te keren is het man is gumawe en tijdens deze manoeuvre kwamen de bromfietsen in botsing met een auto ooit is uit is het nakjalker is door 20-jarige door de harde klap liet de balgobin ernstige lensel op en bolle hij overleed mensen jammer 29-jarige Lunda के die hand हो गया है बहुत दुख के बात है बोले श्री राम से रही बेस verkeerd de tijd in van andere ने niet onder invloed doen we zo चला उतरा उदारू ना पिलेरा भैया और बेचारा के die hand हो गया बहुत अरेडिंग हुए प्रोफिस से भाई श्री राम में कैडेंसी के तुलन जानो है फिया पेयर है कैडेंसी बोले देंग नो किंग का नेक्स्ट सिमोंस बोले रहा बोले वो किंग का इसी स्टीम बाकी इसी स्टीम किंग की ना भैले भैया एकर बारे में अर्थेश बोले कैडेंसी बोले फॉल्कर आर्नोल्ड बुकरू ओकर नाम बा Artes ook een naam van Cadensie. Bolle regering uit om iets te veranderen uit de lijst van beloften die zij tijdens de verkiezingscampagne heeft gemaakt. Cadensie stelt dat dezelfde coalitiepartijen zware kritiek hadden op VHP. Eens op kritiek kregen op VHP. Kemba bolle apre. Bolle kuchna karise. आदमी के जो उंगली देखिए भैया तो चार गो तोर कंती आवे हैं दोस एगो कर कंती में चार गो तोर कंती देखा है जो कोई ऊपर जो उंगली देखियो तो कोशिश करियो कि तू अपन काम मोई करे है लेकिन सिमोंस रिसलान अपन काम न मोई करे है कैडेंसी बोले है belasting toegevoegde waarde BTW werd ingevoerd iets meer dan een jaar regering Simon. Verder is geen van deze zaken echter teruggedraaid. Belasting John Bolle Hamloon sinds ook in de era is een manier dat ze terugdraaien. Maar ik kom terug naar draaien is die belasting en ben ik naar hoofd te bereiken. Bolle hij ziet dan aanhouden de steking. Doek aan met prijtje ja he. Bolle den ook een keer next me het dag regering die zie uit Mickey den Kinky one sunny. Chan was niet goed toen hij alle subsidie afschafte. Laat deze regering het dan weer terugzetten. Laat men BTW weer train trekken. Dat Mick Ding Ben regeer dat hij Chan Ben Pina afvolg. Bole Chan Dharera BTW. Chan subsidies op aftrekken raad is een bullet raad namoe kam kadise bullet wo kinka systeem te bullet up to kachai btw ja terugtrekken kiki admik btw na hoefbareke want chan dhalle raad te noem bullet raad namoe het kinki karna bullet hega subsidie joan chan sub intrekken raad wil ook des ke paisa bachawe kati te bullet kahena to pin subsidie karhe bullet kuchi sub na kadise santoki brunswijk 2020 me Bolle financiële ravage doen is op kalera heeft overgenomen. Bolle ga IMF ze bolle op programma's chansen to Kibrunswijk kalera. De huidige regering heeft echter geen IMF programma om uit te voeren. Maar desondanks zijn verbeteringen niet merkbaar. Bolle is op de verplicht binnen IMF ke programma verbeteren. En volg kreeg bolle toch is op bolle kutschraker paise. Bolle ga komen. Jullie het volk uitleggen waarom jullie hiermee doorgaan. Al dus VHP'er. Cadensie vindt het jammer. Ki Janta Jon he. Politieke partijen houden dan van Surinaamse volk.

और जाने कैसे कब कहाँ इकरार हो गया। तो दोस्तों, तो हम चलते हैं और आगे को अपन समाचार को लेकर हम तुरंत चलते हैं निकेरी की ओर। दोस्तों, वहाँ पे निकेरी में निकेरी की ओर हम आप लोग को लेकर चलेंगे। तो निकेरी के जोन देसी है डिस्ट्रिक्ट कमिश्नर से निशा कुर्बान बब्बू, निशा कुर्बान बब्बू देसी है निकेरी के। और उमांगे हैगा निकेरी में और काम होवे मेयर वेरक माकर फन बेहतर वीकन रास्ता जोन है बोले और बेहतर चाहे होवे के। और बोले जोन यंगरे है उस सबके काम भी चाहे मिले के वेरा खलीखन है भी चाहे होवे के। बोले जो हाउस फेस्टिंग है बोले राइस सेक्टर के ऑन्टविकलिंग बोले सब चाहे फॉर बेहतर होवे के। बोले फोकस हार इस हिन एंकल सामे लीफिंग ओइ 100% अफ एंड मुतर ओवर है instanties en burgers gezamenlijk blijven werken aan de vooruitgang. तो इस सब चीज तो बड़ा बढ़िया देसी सोचे है। और अब सोचे तो बाटो तो अब चाहेगा देसी के करे के। कुर्बान बब्बू बोले है बोले आद शांत वेखन मुतर ओक आन खपाक्त वर्दन बोले वेखन ऑथोरिटी कर वर्क इन मेडिस इन फर्किल ट्रायक्टन। और बोले हैगा कुर्बान बब्बू बोले है देसी बोले ना दुखरक विल इन सेटर फॉर यंगरन। और बोले फोकस हार मुतर बोले मेर बानन और वेरा खरीगन है चाहे होए के निकेरी में। स्लाइस जोन है भैया बोले बलांगराई फॉर राइस सेक्टोरन। कुर्बान बब्बू बोले है बोले बलांगराई का प्रियोरिटी थेगा जोन स्लाइस है चाउर के जोन धान आदमी बोवे है ओके सब रीनो फेर करे के। बोले दृंगत हेयर स्टाइल नो उदक है नो सेक्टर फर्दर कुनन ओंटविकलन। तो बड़ा अच्छा बात है। तो यहाँ पे बताए गए है बोले है बब्बू बोले है कुर्बान बब्बू बोले है बोले ऑफ द अखेंडा ऑफ द मार्क इज फॉल्स आंध्र इनोवासी तो जो बाजार है वो चाहे रिनो फेयर करे के। बोले द आंध्र कनाल पॉइंट इज द कोर्ट ऑन फक मेंशन फक मैन से बोले बहुत कमती है बोले जो बहु में बा अब रेस सेक्टर इन इंस्ट्रक्टर दान आरबेस क्राफ्टन फॉल्स डीसी मुइलक इस तो फिंडन। कुर्बान बब्बू बोले है बना दृक्त दैट दे नीड अलेन इन निकेरी स्पेल मार अन लैंड के प्रॉब्लम इज मेड दैट फॉरवर्ड एंड बाइटलांसा आरबेस क्राफ्टन आंगेट्रोकन और डीसी रूप द सामलेफ ओ मिंदर एनर्जी टू स्टेकन इन नेगेटिविटी एंड अफब्रेकन फ्रॉम एल्कार एंड क्रिटिक इज फॉलोड द इक बब्बू यानी डीसी heeft een goede gevolgen mensen. Alleen als hij waar kan maken. Paiswa hei kina hei mevrouw. DDC daar gaat het om. Dat gaat het om mensen. En meer niet. Dus dat is de zaak een beetje. तो अब देखा जाए भैया हिया बतावे त्रिम क्योर हम तरी जाए बैतलान के चीवा बताई त्रिम ख्राप ओवर अनेक्साक्सी स्ट्राट फॉर हॉर्मोन्स ना नीदला फन ईरान। हाँ अमेरिका बोले है तुलन जाने स्ट्राट हॉर्मोन्स के बारे में जहां सब बोर्ड पास हुए है बोले उखरोन खबितवा जो ने बोले चाहे अमेरिका के हो जाए के अमेरिका के प्रेसिडेंट डोनाल्ड ट्रंप बोले है बोले है वन विल फरक्लारन ना दैट ईरान इज वर्सलागन है दे द ऑपमर्कलिक उपस्प्राक फ्रागन टाइडेंस बे इनकोस बे इन पॉलिसी अकादमी इन अमेरिका न्यूयॉर्क में द हुगो फिशनारिस फन Witteheid verklaarde later tegenover Amerika dat Trump een grap maakte en dat er geen plannen voor
voor een dergelijke stap zijn besproken. Bole us grap karat raha ki hormus okar ho jayega Amerika ke. Bole sai to drom hui te mu mase nikarenge hui bhaiya to lon jano hai. Use pasar Groenland me go bedrijf se hua tel khode hai. En dat mag ook niet mensen nadat we Iran hebben verklagen dat een zware nederlaag lijkt. Zal ik de straat van Hormuz binnenkort Amerika's grondgebied verklaren? Zei Trump. Daarna voegde hij ernaartoe. Het is echt waar. Trump herhaalde ook zijn eerdere bewering. Ki Amerika bole Amerikaanse maritieme blokkade waarmee de scheepvaart verkeert. Iranke haven mee wordt tegengehouden. Iran beslist dat de VS de controle over de straat van Hormuz hebben. Bolle het scheepvaartverkeer is door de zeestaat sterk teruggelopen. Hormuz is van groot belang voor de internationale energiehandel. Op het eigen conflict passeren ongeveer 1/5 van de wereldwijde olievoorziening via deze route. Op het eigen nieuwe economische maatregelen tegen Iran. Washington voert ondertussen ook de economische druk op Teheran. Verderop, Amerikaanse minister Financiën bolle week nieuwe maatregelen tegen Iran zal aankondigen. Volgens hem gaat het om stappen die het land economisch nog verder te isoleren. Mensen te Trump abbe bezig Iran ke bare mee. Hamari janta en wij lijden eronder om de dure benzine, de dure brandstof te gaan betalen, mensen. Abbe ko Suriname mee. Arman sender mange he. Loonsverhoging. De regering in Suriname onderhandel kreeg. Loonsverhoging ke bare mee. Vakbeweging hega. Rafaksuur. To Arman Sunder John Hega woordvoerder en Rafaksuur se mange he loonsverhoging van 25% lanti se. Maar lanti bole he bole ham toke 25 na de maar 10% ambtenaren salarissen structuur met 10% aan te passen. Op bole hega vakbeweken bole he bole hega zo werd voorgesteld om de belastingvrije grens te verhogen naar 9000 naar 15000. Want op dit ook een 9000 jaar te toke chahi belasting bereke te bole ook een grens chahi verhogen weke 15000 jaar. Volgens Sunder is dit voorstel op dit moment niet aan de orde bij de regering. Dat werd hen en tijdens de vergadering afgelopen week meegedeeld. Bolle Oehamlo Abenakar Sakila. Bolle er is geen sprake van de verhoging. Ja, hoi, bhaiya. Ta haan to dal lage ki koersua chari. Maar ab dekho regering bolle hem toke 10% debe. Lanti ke kam kartan ki verhoging. Aur hi mange hai 25%, beste luisteraars, toe je maat he. Sunder ke abde ko bhaiya, Colombia me aardbeving bhail he. Aap log ko to ikar bare me hum batai he. Kitra log waan pe maral he, 280 mensen hebben de leven daar. Mensen, oh batawe hega, een aardbeving was 7.4. Kostte 280 mensen het leven. Bijna 27 gargirge he. Verwoest hoege he. Zaharkane barka barka rasta. Sub toetke saka hoege he. Jaise go rastak namra Gali en Pereira. Bole miljarden schade deswame bhaiya. Colombia ke minister joon he. Bole he. Bahur kritiek paise. Bite hoe hapta me. O bole hega Caribische strand jo raha aan te relaxen. Bole hega weekend beelden verschenen waarop te zien is dat hij op de Caribische strand aan het relaxen was. O bole ook er op kritiek. Bole dis me hiya ham lo ke itra admi maral he. Sab ghar bhi gir ge he. Aur jo ne minister jo ne ghar ke baare mein jo hai festen ke jeka naam hai Jim Andres Beltran. O jai ke strand pe relax kare he. Ekar baare mein opposition
oppositie, linkse oppositie, ik een motie van wantrouwen, regering me indien kritische, kritiek moment besloot vakantie te vieren, bolle etra kritiek op de minister van Volksgezondheid, huisvesting, bolle gele vakantie vieren kere, bolle bericht op ik schreef de minister dat hij niet op vakantie was, ik wil een paar uur doorbrengen met mijn vrouw en kinderen, die ik al enkele dagen niet had gezien, bolle Cairo Chuiga van oude lardgen ke bolle nadekeri, bolle ohik mare bolle hem, bolle usab ke dekhat maarte, Shakira he so marke, financiële steun toegezegd voor wederopbouw schoolien jullie waarschijnlijk bij de Amerika filantroop Howard Buffalt het zwaar getroffen departement Kokomeba ja Afro-Colombiaanse oorspronkelijke gemeenschap worden Colombia met jullie kaprilon hoare ook er gemeenschap mee 2800 school beschadigd bij de Choco met mensen op het eigen heen schoolien zijn ze verbouwd hoeke ik er baren mee Shakira aan de journalist wat jij ze je maar 1 miljoen dollar of 865.000 euro toegezegd Colombiaanse zangeres ego he bolle otra paisa toke hem debe Colombiaanse zangeres zei dat ik 1 miljoen dollar was toegezegd voor de wederopbouw. Het geld zal naar de verwachting worden gebruikt voor het repareren van de beschadigde scholen. Gebaren met Naki, Garmin, Harie, Paiswa. Kunnen zangeres hebben ja, miljonair he. Doe 1 miljoen dingen. Skulia ke banawe ke bare me hamare janta. आप लोग को बताइए भैया एसएलएम के बारे में बड़ा क्रिटिक है एसएलएम के बारे में एसएलएम रिएक्ट करेगा और ब्रेक ओवर खाओस samenstelling en functie van de RVC volgens directie is dat ongewijzigd. SLM kebare me. Oh, SLM Surinaamse RVC via raad van commissaris doen bole he. Bole hega. Aanleiding voor de reactie. Bole hega. Online publicatie hega. Sora tarike doen ware tijd dharise. Bole hega. Chaos raad van commissaris SLM me. Oh, bole hega. Naar de aanleiding daarvan bolle directie bolle gezamenlijk kennis te nemen van het bericht geven of bolle ook de functie binnen de raad zijn volgende maatschappij bolle kutjena verander bijl he to bari lamba chowda SLM ke baare mein likha gaya hai hamari janta to bolle aapko kuch chota roop mein aapko bata de bhaiya 9 aadmi ke Suriname desh mein 9 verdachten veroordeeld in zaak vermissing van 2 mannen doe en mijn laatst bijl he oker baare mein bhaiya 9 aadmi ke saban pakdi se बतावे गए इसे पड़का क्रिमिनल ऑर्गेनाइजेशन के बाद स्कूलन ते हैवन खमार अंतिलाम आनन क्रिमिनल ऑर्गेनाइजेशन फॉरबरेडिंग हैंडलन में बत्रेकिंग ऑफ द वेट फन फर्दोवन मिडलन uitvoeren van cocaïne of een poging daartoe dan wel hen aanwezig hebben van cocaïne te oeën 50 jaar mangen he aanbariske jal mangen he to isabke bhaiya jal milal he to jaise rahega iske baare mein aur aage bataenge bahut bahut lamba chauda iske baare mein bataye gaye hain jo aap log ko hum छोटा रूप में बताएंगे हम जाते हैं अफ्रीका के ओर भैया कोंगो में हम जा रहे हैं तुरुआ पे बहुत बड़ा बीमारी है चलल है एम्बोला के बारे में आप लोग जानो हैं कोंगो में है दो लक्ष ओइट इन हिट लाउंड इतना आदमी न मरल रहा और देखता जनता अब की मरल है भैया और ये बात है रिपब्लिक कोंगो में बोले 2325 आदमी मेंशन से लीवन गकोस एम्बोला से दौलक इन गस्किडिंग जो अमेरिका अफ्रीकांस लैंड के है कोंगोलांस खतों से और अथॉरिटीटन बोले 4945 आदमी
best met veel he. En in de dag inmiddels hoger ha, zo'n 2018 of 2020 meer ha. Oesem EP, doe het jaar 2299 mensen maar al ha. Op het aanwezig daarmee dodelijkse Congo ooit heeft meegemaakt. En willen op die oude jana maral he, dosto. To iske baare mein bhi bahut lamba hai. Aap log ke hum mul mulle baat batate hai. Ki itra janta maral hai. Aur wo hai Congo mein hamare pyare pyare janta. Jo ek bimari hai. Embola sab bole hai. हमारे जनता तो हम चलते हैं और आगे को अपना सूरीनाम के समाचार को लेकर भैया वोनन ऑफेड वाटर नीदरलैंड के बातचीत है इस नित खुद को जानो यहाँ नीदरलैंड में चलियो तरीबा में मतलब पानी में बोट है वो उन बहुत जहाँ आदमी रहे हैं तो कितना आदमी बोले तो घर द्वार ना है बोट पे घर बनाई के और वहाँ रहे माँ दत इस नीट खुद को मेंशन वो उन बहुत इस दूरदर दान अन है हाँ तो जेके मालूम ना है तो अब हम बताओ थे आप लोग तो यहाँ दनहाक में और कहाँ कहाँ पे जानो हैं कि पानी में घर बना है वही पे सब रहे हैं तो यहाँ बताए गए वो उन बोतन लेकिन इन मेरे जनाए कि खुद कोप है मैं जो घर में हम लोग रहे ला उससे महंगा है वो है पैर फिर कांत मीटर एगो बोट के बताल ये फोर और वो यस 20% और ज़्यादा भरिए जो हम लोग घर में रहे ला हमें दल एगो बोट भी कहा है भैया 466,000 यूरो और हमेरल एगो घर भी का है 494,000 यूरो बताल फॉर रेगुलर वोनिंग और बताए गए हैं वोन बोटन सेन इन मिडल 494,000 ग्रोत tegenover 118 vierkante meter boot ego gemar hai ongeveer 94 vierkante meter hai aur ego ghar hai ongeveer 118 vierkante meter to bole use dekhiye to botiya aur mahanga pare hai 20% meer vierkante meter bij een gewone woning ligt de prijs op bijna 7,500 ek vierkante meter to kiniye तो बताए गए दोस्तों आल वोन बोतन जो 2025 में रहा हूफ्स्टाद में verkocht laag in de hoofdstad Groningen, Rotterdam, Haarlem mee zijn er relatief veel verkocht van Arjarabikal Henga, Bollega de Ronde Veen, Wormerland, Weidermeer en mee worden naar verhouding eveneens veel woonbeden verkocht mensen. तो कितना आदमी सोचे है कि हम बोटियन में जो घरवा बनल है वो सस्ता है मार आशीषित मेर फिर कांत मीटर इस दात नो ट्यूर्डर में से दन ओ हम जाए तेरी रुसलांद की ओर जनता Opnieuw is een magazijn voor Ruslandse webshop Wilberis door een droneaanval geraakt. Omwille in een magazijn vlakbij de Russische hoofdstad Moskou mee onthoudt een brand die inmiddels is geblust, dat zegt de regionale governor te Rusland met via Oekraïne. Dagen op betek via 620 drones richting Rusland met Chalge, hamare janta. En hier betalen Iran bole, bole straat van Hormuz. 19 augustus के ये बात 18 augustus के ये न्यूज़ है स्ट्रैट हॉर्मूज बोले पास ओपन आज फेयर्स फेयर्स अमेरिका हम लोग के जितना ईस्ट है बोले सब देगा तब बोले हम लोग हॉर्मूज खोला हुआ अमेरिका दूसरा बात बतिया है ईरान दूसरा बात बतिया है ईरान बोले हम लोग खोला जैसे वही है और हुआ अमेरिका बोले जैसे वो कर है लेकिन अब के कर है दोस्तों ईरान तो यहाँ दूसरा बात बोले है
ایرانسے پارلیمنٹ فورسیتر بولے ہے ٹاپ اونڈر ہندلار ہے محمد بخر گلی باس بولے ہے سپیچ میں بولے ہے Hij noemde hij beëindigen van de Amerikaanse zeeblokkade, het opheffen van de sancties op olie en vrijgeven van de Iraanse tegoeden in het buitenland. Want tegoeden in Amerika's buitenland mee, frisker deze, bolle tap hamlo jaike kolab, bolle pahle hamar, jitra sancties tokale oke kol, sinds de oorlog 1 februari, Amerika, Israël, aanvalkeren Iran koper varen er nog nauwelijks schepen doorheen. Die leidt wereldwijd tot hoge prijzen, onder meer voor brandstofmensen. Bolle in het tijdelijke akkoord tussen de VS en Iran was afgesproken dat de straat van Hormuz weer helemaal open zou gaan, maar dat is niet gebeurd. Dat akkoord is inmiddels verlopen. Iran onderhandelt met Oman over een veilige doorgang door de straat van Hormuz, maar dat betekent volgens Iran niet direct dat de zeestraat wordt heropend, mensen. To Iran aise bole hai aur Amerika kuch oisen bole hai Hamas ke or jai bhaiya Hamas tulon jane hai ga terror groep hai ga Libanon mein Hamas zegt verder te willen met proces richting vredesdeal. Ze mangen vrede kere Iran Israël ze. Gaza stad mee. Hamas mangen vredesplan kere Gaza mee. Of bole hega onder leiding je maar Amerika chahin reke. Of bole die steun is vooralsnog niet. Of bole hega schoonzoon de Amerikaanse president ke he. Heeft hier de voorbije dagen over gesproken met zowel Hamas als Israël. Woordvoerder Hamas bole he, Hamsis Kuzem bole he, tijdspadden en procedurele stappen die nog ideaal in de teel uitgewerkt zullen moeten werden. Oorlog hote he bhaiya, tulunjano Pakistan ke or hem jai, o Pakistan me bhaiya, oudjon president wakara, premier ha, oke jahal manse saban nikaris omdat u bemaar he, tulunjane he am Imran Khan 73 jaar ke, oke saban pakad ke ban kar le raha nawara khiring aail he, to hospital me bhaiya bahut bemaar he, o bole he ga ho kharek Pakistan ke, bole he ga Imran Khan ke, bole 2023 mee vast in veroordeelde in verschillende zaken, onder meer voor fraude, partijgenoten Pakistan ke Tirik Izam bole, familie maken zich zorgen over zijn gezondheid, mensen. Op bole hega, u bemaar he, hooggeruif moet gaan binnen 28 uur naar het ziekenhuis worden overgebracht. Tot 16 september blijven. Obole Khan werd 2022 mee afgezet. Sindsdien is hij geconfronteerd met meerdere rechtszaken. Afgelopen december werd hij veroordeeld tot 17 jaar gevangenis voor fraude. Andere zaken gaan onder meer over massamisbruik en opruiming. De oud-premier ontkent alle beschuldigingen en noemt de veroordeling politieke moves, mensen. تو آپ لوگ کو ہم یہ گیت کو اور سنا دیتے ہیں

door Queen of Melody, लता मंगेशकर जी के ब्यूटीफुल आवाज में आप सुन रहे थे। एट फिल्म पत्थर और पायल uit 1974, gecomponeerd door de broeders Kalyanji Anandji. 8 minuten rijk, ja, hij staat jou. Dus beginnen we een glaap aan. Aap, sunje, or, is bar. Lata Mangeshkar ji ke beautiful awaaz mein, aiso papi saavan aayo.